0: ফুরদা ফুরদাই মেরো তো উমেরই গইছে
1: ডোন্ট ওয়ারি জি কিনে তার গর্ণ ধৈর্যতা
0: तपाईँहरू जस्तो मान्छेसँग कुरा गर्न कहाँ सकिन्छ। छिनमाई जी छिनमाई पर।